ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, চিটোরা ভরপর্দো ইন্টারনেট সেবা, পোখরা ইন্টারনেট, পোখরা কো ব্র্যান্ড, 25 বর্ষ কো বিশ্বাস, গতি সহ অপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাই কো সাথমা, হিজো আজ ভোলি হামিছাও তপাই কো বাটোমা, চিটো ভরপর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাইকো পহিলো রোজাই।

0: বাটসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: শহীদ গঙ্গালাল রাষ্ট্রীয় হৃদয় রোগ কেন্দ্র বাঁশবাড়ি কাঠমান্ডৌকা বরিষ্ঠ মুটু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বরকদিন খান অব পোখরামা উপচার হুনে সমস্যাহরু উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রোল নিরন্তর ছাতি দুখনে মুটুকো ধড়কন বড়ি ভয়েকো শরীর শুনিনে ফুলনে মুটুকো বাথ রোগ মুটুকো ভল্ভমা সমস্যা মুটুকো চালমা গড়বড়ি আদি সাথে ইকো র ইসিজি কো সেবা পনি উপলব্ধ রয়েকো ছ বিরামী যাঁচ প্রত্যেক মহিনাকো তেস্রো শনিবার অর্থাৎ এই অসার ২০ গতে শনিবার বিহান ৯ বজে দেখি দিউসো ৩ বজে সম্ম সম্পর্ক পরিচিত মেডিকেল হল প্রালি পরিচিত স্বাস্থ্য ক্লিনিক পোখরা ৪ গৈরাপাটন পালিখে চোক সম্পর্ক ৯৮৪৩৪২৯৯ ৯৮০২৮৫৯৩৫১৮৭১